ভূষী মহাপ্রভু আজের নাই কালের নাই খেনে দিবি আকাশ খেনে দিব আকাশ তুমি এতে বেলে মোর ঘরে চার বজারে দান দেবা ডানাই চার ঘন্টা বেলে দান দেবা ডানাই সকাল পাইলে

0: ଜୁହାର ରେ ବାଦୁ, ଜୁହାର
1: ଜୁହାର ଚନ୍ଦ୍ରୁ, ଜୁହାର ହେଦରନାଥ ରେ
0: ହେଦେନେ ରେ ଆଲେ ବାଦୁ
1: ହୋ
0: ଆଲେ ଆମକୁ ଜୁହାର ବେଟେନ ଜମ
1: ହୋ ଏକେ
0: ଚୁଡି ଇଦିନ ଚଙ୍ଗଡି କିସାନବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ବେନ୍ଦାନ ଜମ ମଦାଦର ଭାଇଓ ହରସିଆନ ସଜେନ ଲୋଗିନ ଆନ ଚନ୍ଦ୍ରୁ
1: ଔର ଆନ ବାଦୁ
0: ଆମିରୁଲ ଚାଜମ
1: ଜୁହାର
0: ଗୋ
1: ଔର ଏ ଚନ୍ଦ୍ରୁ
0: ଚୁଡି কি আমদ গো রোজি হাম পগম হাম কি আম পলুপ গুডেত গো মুরকা মেয়ার মো নেদিল বাড়ে না
1: নেদিল বাড়ে ও
0: তো আর একে আন সেঙ্গা সেঙ্গা আর বেলকা মেয়ার মো একে মানতের মুরকা মে দিনে দিল বাড়ে না থামে
1: দিল বাড়ে
0: তো মানতের বাদু চুড়ে কে আমে কে জেত কেত খামায় পড় বেলে নেদিল

0: বাইলে মন করু আর
1: আচ্ছা
0: আমি ছাড়াও না আনলু কি পেজ কাতরায় না হাতরায় পেজ কাতরায়
1: হ্যাঁ হ্যাঁ
0: পেজ কাউন ডি কারাম কারতরাই আর পের নেতরাই।
1: আচ্ছা মেন্ডি বলা আসত বললিস, তো ছেড়ি যেন তুই পশু পোস্তর জন উয়াটাই কিত বড় কাসন করছি জানা ইয়ে ছেড়ি পোস্ত।
0: ছেড়ি পোস্ত বিতি বললনে আমচো আই দাদি বেড়ালে
1: আচ্ছা
0: আসত
1: আগাতলে পুরখতি বেড়াল চলতে আছে
0: চলতে।
1: হ্যাঁ হ্যাঁ এবে কিতক মুন্ডা সান আসত জালে।
0: এবে মচ বাবা বেড়া 10 মুড়লা।
1: হ্যাঁ হ্যাঁ
0: 10 মুড়র তোকে পাঁচে আসনি পাকাতে পাকাতে গেলা
1: হ্যাঁ হ্যাঁ
0: পাকাতে যাতকে আম ফের বাবা আগে আমচে ইতর উপয়োগ নি করতে রে
1: হ্যাঁ হ্যাঁ
0: কি সুজি দই এ গোলি আসন মিতি মানকে নি কোয়াতে রে কঞ্জুস হয় পয়সা কাজে
1: আচ্ছা
0: সুজি
1: নেই
0: লাগাল
1: উদল দাই খিনিক সিয়ান মন বল নি জানতে রত না দাদা কি
0: হও
1: দবাই অখত চ এবে খিনিক লোক জানকার বল হতে গেলা।
0: জানকারি হলু
1: হাও হাও
0: তো সুজি কোন টাইম কে সুজি লাগালো নে এ মোটা হুয়া কোন সময় কে সুজি লাগালো নে বাড়ু আয় আসন তরিকা নি জান
1: হাও
0: করে বাবু
1: হাও তো আয়
0: এবে আমকে ডাক্তার মান সাংগুয়াত কি এ সময় নে এ সুজি কে লাগা
1: হ্যাঁ হ্যাঁ
0: এ দবাই ডাললো মে এ বকড়ি বাড়ু আয় আর এ বকড়ি তুমকে চারানা লাভ মিরে দে বলুন বাতি ডাক্তার আমচো আতে কুদে ডাক্তার আসে উন ডাক্তার ফের সাঙ্গু আই গুন উসান করুমা।
1: হ্যাঁ হ্যাঁ আর দেখ দাদা এই যেন ছেড়ি আর বকরি যেন বললিস কেন মেন্ডি মান বলাসত বললিস, তো মেন্ডি মান বল সঙ্গে চি তো চো মান চলিস সঙ্গে সঙ্গে বুলুয়াত কে অলগ অলগ চারক পড়ুয়া না এমনকে।
0: চারা তার সঙ্গে চারা
1: আচ্ছা
0: মান্তর মানকে ডাব তো বিতে অলগ অলগ
1: অলগ অলগ আছে না। হ্যাঁ হ্যাঁ আর যেন এমন কে খিনি কাই বিমারি সিমারি আসন ধরলো না যেন ও কি আয় নাল কাই জরমুন্ড আসন হলো তোমার মন বল চিতাউকলে হয়েছে না কি এমন কে জরমুন্ড ধরলিস আসন কাই
0: চিতাও কই
1: হয়েছে নে।
0: নি চার দে
1: হ্যাঁ হ্যাঁ
0: উ বুড়ো দে
1: আচ্ছা
0: উদল দা এক কাই বলে হিসাব লাগলি
1: হ্যাঁ
0: বলতে
1: হ্যাঁ
0: রে
1: হ্যাঁ তো আয় আর দেখ তুই জানকার আসি তুই বরকলে তুই করছিস গনুক তুই জানছিস তার কোনি নহড়িয়া লোক হলো কি জানকার হলো না আল ফের নি হয়ে উনকে করুকলে নে।
0: আবি তা বল জানু কই দেনা ভাই
1: হ্যাঁ হ্যাঁ আসেন নে
0: নি চার লন এক জারে ধরলি বলতে রে
1: তো আইছি। হ্যাঁ আর দেখ এমন চো রত কাছে ঠান বললে বনালিস না কি আসনি সোজে রুয়াত জালে বসে জেব চামাস নে
0: বানালু সে কোটা চার
1: আচ্ছা
0: টান কোটা আছে
1: হ্যাঁ হ্যাঁ
0: পিলার ইন মন কাজ লাগা আছে
1: আচ্ছা
0: আর এ কান্ডি কে পিলা মন চান্ডা লো বিতি মাই আর বকড়া মন গটক কান্ডা
1: হ্যাঁ হ্যাঁ
0: মেন্ডি মন কে বলুস নি আয়
1: আচ্ছা
0: পিলা আর ইন মেন্ডি মন কে অলগ আর পিলা না আলো বিতি মন কে বকড়া মন সাং মেন্ডা বকড়া মন সাং ডাকুন।
1: হ্যাঁ তো আয় আর দাদা ই সাং না যেন ই মঞ্চ বিক্রি ভাঞ্জরি বলন কসন করু হা জাল হাটে নি হাস কে তুমচো ঘরে ইবাদ জালে ঘেনুক লাই লোক
0: বিক তো কাজে বললেন উনি আম বললু চৈত মহিনা উদলদা যাত্রা মন্ডি বাজার মন হুয়াই নি
1: হইছে ছাও
0: এক দিন 500 মুড এক দিন।
1: হ্যাঁ হ্যাঁ
0: হুসন পাড়ে বা
1: আচ্ছা বলবে তুমকে ঘর লে কাহে যাওক নি পড়ে
0: যাওক নি
1: বিকুক লাই নেউক লাই নি পড়ে
0: নি পড়ে আমকে।
1: আচ্ছা আর বড় কারণে কি তক মুন্ডা সন বিকু হাজ জাল না
0: বড় কারণে বকড়াই মন কে তো বিকতরে নে পাটি
1: হ্যাঁ
0: পাটা কে জাদা করুন বিকু নো 10-12 আসেন আমরা।
1: আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা দেখ তো চো এই জন বরক কারণে বলে 10-12 টন মন বিকলন বলে আচ্ছা পয়সা বলে আচ্ছা পয়সা সান লাগে
0: ও ভাই ভাই আচ্ছা আমকে জামাইলো কুলি যাও বেঙ্গালুর হায়দ্রাবাদ
1: বাহারি বাহারি যাও
0: বাহারি বাহারি উন কুলি যাও কি নি পড়ে
1: তো আয় আচ্ছা আচ্ছা বললিস কি তুই এই জন বাহারি জন কমাক যা তোমার চো দেখ ঘর লেবল বাহারি রয়েছ তাওর তান দণ্ড বলা আগার হয়েছে
0: দণ্ড বলা আগার হয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ
0: আমকে দেখ উত্তর গাম হলন বলে গাম নে বলু আমার তো রেউন বিষাম
1: তুমি হিসাব নে কর সাথ নেই
0: হিসাব নে কর
1: আমচো কাম তো আম খুদ করু যে আমচো মন হলো নে নেও সে আর আনু সে খুয়াও সে বিকু সে আমচো উপরে হয়েছে বাহারি কুলি গেলন পর দুসর চো
0: কায়তাবি নে চল
1: কর চর্পিত হয়েছে আইছি। আর দাদা দেখ ইতলো মুন্ডা সত না এমন যেন গোবর বল হয়েছে অতি তো
0: গোবর পাকি হবো আয় না।
1: হ্যাঁ হ্যাঁ তুমি গোবর কি বিকু হাস কি খুঁজছ খেতে বাড়ি লাগাবো হাস জাল
0: আমকে বেড়া মনে আসে না বাবু।
1: হ্যাঁ হ্যাঁ
0: বেড়া হেমে লাগাও ছয় ট্রেক্টর 7 ট্রেক্টর হবো
1: আচ্ছা আসা নিকরেস নে। হ্যাঁ হ্যাঁ আর দাদা এমন চো চারা দানা বলো বে কসন আয় না যেন সরকারি দানা মনে মিলবে রয়েছে না কি চড়াউচে আস তুমি।
0: আমি চড়াউচে সরকারি দানা নো আয় আমি
1: আচ্ছা আচ্ছা
0: ডারাই বুটা কাওয়াত
1: হ্যাঁ হ্যাঁ
0: লাটা কাওয়াত মাতার লাটা বল কাটুন আনু নো আপলো মানে জিতরো চারলা উতরি
1: আচ্ছা বলো বল মনকে নিগরক পড়ুয়া
0: বাহারি
1: নে।
0: পড়ুয়া
1: আচ্ছা তুমচো গাঁও বাটে আসেন যেন ইতলো মুন্ডা আসত তো আসেন চারা তো কাজে কাঁই তকলিফ নি যায় না কি জগা বলা আসি কাঁই কাসন জালে
0: জগা কান্ডি সাঠে যে আয় না বাবু মান্তর গোট কাজু পলাট আছে।
1: হ্যাঁ হ্যাঁ
0: উন পলাট নে কিন্দরা তোরাই কিন্দরা লই বাটলে কিন্দরা তোরাই
1: আচ্ছা।